মিটার বেপচল হার জিকাচলে খালি মিটার ক্যাটিক নিনিস নিং ছানাই লাইনাং খং তবং সুদম্বর লাইনাদা নবতু চুজে গ্রক নিং মখলং সসর নি লাইনাদা সেদন লিম কোসুদো লাইনাদা সুদ লিমা শারো ইগ আমরঞ্জি জামসি খ্রিস্টানো সেদন চুঞ্চম্পা কেমদ্র সিমকে গন্দল থাকেমা ডোলমা গেবে শেপ্তন পয়তো চন্দ্রশেখ তৈপ নেওয়া মনম দনু সন্না সা।